0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: আর্থিক জরুরীকালীন পরিস্থিতি এনে সময় লওয়া একটা বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনার যিকোন অসুবিধা সহজেই অতিক্রম করাত সহায় করে।
1: মন্নাপুরম ফাইনান্সে লো আহিছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। আপনি মাহেকীয়া কিস্তির জড়িয়ে সুদ পরিশোধ করবেন, ইয়ার ফলত আপনার বিত্তীয় পরিকল্পনা আরো অধিক স্মার্ট হয়ে পড়ব।
0: অধিক জানিবর বাবে আপনার নিকটবর্তী মন্নাপুরম ফাইনান্সর শাখাত যোগাযোগ করক বা আমার টোল ফ্রি নম্বর 1800-420-2233 কল করক।
2: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
3: বুকিংর বাবে আজি ফোন করক 9957568450-ত।
4: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
5: অনুষ্ঠানত এইবার শুনোয়া হোক ঋতুপর্ণ শর্মার কণ্ঠর এটি গীত, গীতিকার লোহিন্দ্র কুমার শইকীয়া, প্রযোজনা অনুপম চৌধুরীৰ।

0: আর্থিক জরুরী অবস্থা কেতিয়া আহি পড়ে হেয়া আগতীয়াকৈ কেতিয়াও কব নোৱাৰি। এনে সময়ত বুদ্ধিমান সিদ্ধান্ত ললে যিকোনো অসুবিধা সহজে অতিক্রম কৰিব পাৰি।
1: বুদ্ধিমান সিদ্ধান্ত লোৱাৰ সকলোৰে বাবে মন্নাপুৰম ফাইনান্সলৈ আহিছে ইজি EMI গোল্ড লোন স্কিম।
0: এতিয়া আপুনি মাহিলী কিস্তিত সুদ পৰিশোধ কৰিব পাৰিব, যাৰ ফলত আপোনাৰ আর্থিক পৰিকল্পনা হ'ব আৰু অধিক স্মার্ট। অধিক তথ্যৰ বাবে আপোনাৰ কাষৰ মন্নাপুৰম ফাইনান্স শাখালৈ যাওক অথবা কল কৰক টোল ফ্রি নম্বৰ 1800-420-2233 নম্বৰত।
2: নির্মল প্রভা বরদলৈ রচনা আর অসীম হাজরিকার প্রযোজনায় তরুণ দাসর কণ্ঠত শুনো আহক এই গীতটি।

শ্রোতাসকল, ভূপেন হাজরিকার কণ্ঠত পার্বতী প্রসাদ বৰুৱাৰ গীতটি শুনি নিশ্চয় আপনার ভাল লাগিল। আমি এতিয়া অনুষ্ঠান আরম্ভণি কৰিব ওলাইছো, বিশেষকৈ আলোচনা আরম্ভণি কৰিব বিচাৰিছো। আজি ডিউটি ৰুমত আছে সংগীতা দাস, নিয়ন্ত্রণ কক্ষত আছে পপী চন্দ, ফটিক চন্দ্র বর্মন, দর্শন কাশ্যপ, ট্রান্সমিটারত আছে মিতুল গগৈ, মৃগাঙ্ক কৃষ্ণাত্রেয়, এফ এম ট্রান্সমিটার সিদ্ধেশ্বর বড়ো, স্টুডিওত সংগীতা দেবী। আজি পুৱাৰ ভাগত বৰষুণৰ ফলত আমাৰ ঘোষক ঘোষিকাসকলো আহিবলৈ অসুবিধা হৈছিল। সংগীতা দেৱীয়ে ৰাতিপুৱাই আহি কষ্ট কৰি ইয়াত উপস্থিত হ'ল আৰু দুয়োটা চেনেল আপোনালোকে পেৰেলেলি শুনিবলৈ সক্ষম হৈছিল। তাৰ পাছত মনদীপ মহন্ত আহিল, জলিমণি তালুকদাৰ আহিল, সংগীতা দাস আহিল, অনুষ্ঠান চলি

প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি শুনিলে। আজির এই অনুষ্ঠানটি এপোলো এক্সেল কেয়ার হসপিটালের সৌজন্যত প্রচার করা হল। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু। এটা আগবাইছ রাষ্ট্রীয় শৈক্ষিক গবেষণা আর প্রশিক্ষণ পরিষদের দ্বারা প্রযোজিত এটি অনুষ্ঠান উমঙ্গ।

কল্পতরু শ্রোতার অনুরোধর গীতর অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাপাশু আইডিউৰ বুলনী।

0: চিন্তা করে যে মই রজা হলো রাজভোগ খেলো কিন্তু মই কোনো এটা ধর্ম কাজ করব পারা নাই।
1: মই এটা ধর্ম কাজ করি,
0: ধর্ম কাজ মই কি করু?
1: হ্যাঁ,
0: মই এটা যজ্ঞ আরম্ভ
1: করি। মনতে চিন্তা করি ভিগুমুনি রসরক লগি যাই মাত দিছি।
0: কথাতে কই নহয়, যদিও হয় মুনিজন তবু সুধে তিনিজন।
1: ভিগুমুনি গাই সুধিলে
0: মাত দি যাই কইছি,
1: অ দাদা
0: কোন
1: মই এটা ধর্ম কাজ করি।
0: যজ্ঞ করবার সময় হনাই তো, যজ্ঞত বহুত যোগাড় লাগে।
1: বহুত যোগাড় লাগে,
0: বহুত বস্তু তুই সামলিবা পারবা নে?
1: বারু মই নিশ্চয় পারিম দাদা।
0: হয় নেকি?
1: আপনি কক। আহিন কাতি মাহ, ঠান্ডাও নহয় গরম
0: গরম, এখনি সময়ত যজ্ঞটো কৰিলে ভাল।
1: কিন্তু যদিও যজ্ঞ কৰিবা ইয়াত মহাদেৱৰ পাৰ্বতীক নিমন্ত্ৰণ নকৰিবা,
0: বাকী 33 কোটি দেৱতা
1: সকলোকে নিমন্ত্ৰণ
0: নিমন্ত্ৰণ কৰিবা।
1: কিন্তু
0: দক্ষ ৰজাই মনে মনে চিন্তা কৰিলা, চিন্তা কৰিলো
1: যে
0: দেৱতা ডাঙৰ জঙাই মোৰ দক্ষ,
1: কিন্তু

0: নিমন্ত্রণ করবে হাক দিলা, চিন্তা করে ঘরক লগে আহি আছে,
1: ঘরক লগে আহিয়ে
0: আহি মনে মনে তেও এই চিঠি ছাপলা,
1: চিঠি ছাপে
0: সুন্দরকে চিঠি কিছুমান জোগাড় করে ললা,
1: লগত করে লই
0: ইটা
1: মনে মনে চিন্তা করে যে নিমন্ত্রণ করা ভাতটু মুই কাক দে,
0: কাক প্রশ্রদ দে,
1: মনত পড়িছে বেগি মুনি আছে পুলস্ত,
0: পুলস্তক দিয়াতে বড় ভাল হবো,
1: পুলস্ত মুনি
0: এই নিমন্ত্রণের ভাতটু দিলা,
1: পুলস্ত মুনি একফালের পরা দেবতা বিলাকক নিমন্ত্রণ
0: নিমন্ত্রণ করে যাই আছে,
1: বাকি
0: গোটেকে নিমন্ত্রণ করিলা,
1: কিন্তু অবশেষত নারদর ওচৰত
0: নারদর চিঠিখান পকেটত রই,
1: নারদ
0: মুনি সুন্দরকে হরির গুণ গাই গাই আহি আছে, হরির গুণ গাই গাই
1: পুলস্ত মুনি বোলে সন্মুখত পড়ে যার কথা ভাবি আছিল,
0: সম্মুখতে পুলস্তই নারদক মাতে,
1: নারদে ওচৰক লবি আহিল, পুলস্তে চিঠিখন
0: মুনিৰ হাতত দে,
1: যি মুনি পঢ়ি দেখে,
0: পঢ়ি যি দেখে,
1: ও শিৱহীনা দক্ষৰ যজ্ঞ,
0: শিৱহীনা দক্ষৰ যজ্ঞ,
1: পুলস্ত মুনি আৰু শিৱহীনা দক্ষৰ যজ্ঞ কিয় হল,
0: কিয় হল
1: এই কথাখিনি মোক আপুনি কব লাগে,
0: কবা লাগব,
1: হয় শিৱক নো কিয় নিমন্ত্ৰণ কৰা নাই,
0: এই কথাখিনি যদি তোমাক মই কবা লাগে,
1: তেনেহলে
0: মই গুৰুৰূপে কবা লাগে,
1: পুলস্ত মুনি এতিয়া নাৰদৰ আগত কয় আৰু নাৰদে শুনি থাকে,
0: শুনে
1: বাৰু কেনেকে কয়
0: শুনা,
1: পুলস্ত

0: বতর
1: পাতত শয়ন করে আছে,
0: থাকতে থাকতে
1: বহুত যুগ পার হয়ে গেল, হঠাৎ একদিন হারি পাই দেখে
0: পানী মনতে চিন্তা করে যে অকলে থাকি মই কিনো করো
1: কাজ
0: শরীরের পরা করে
1: মহামায়া আগবাজ
0: করেছে কি
1: এ মই বতর পাতর হরণ করে থাকলে নহব, মই পৃথিবী খান সজন করব লাগে
0: এই বলি সুন্দর করে পৃথিবী খন
1: একদম সজন করে
0: পারুনু পৃথিবী খন কেনে করে সজন করে
1: সজন করব লাগা হলি মই একলে তো সজন করব পারিব না,
0: পুরুষ প্রকৃতি
1: প্রকৃতি নহলে মই সজন করব পারিব না, সে লাগে মোক একটা প্রকৃতি
0: এই বলি নারায়ণে দেহার পরা একটা প্রকৃতি
1: সুন্দর প্রকৃতি তৈয়ার করলাম,
0: যেতে নাকি প্রকৃতি তৈয়ার করে দেখে
1: স্ত্রীয়
0: নহয় পুরুষ
1: নহয় না অক্ষয় হরিধান, হ্যাঁ অক্ষয় হরিধান,
0: এটা নারায়ণে মনে মনে

0: চিন্তা করে র, এনেকাই থাকলেই তো নহব
1: র, র মই কি জন্ম দিলুয়ে
0: হ্যাঁ
1: এটো প্রকৃতি নহয় নহয় হান পাম
0: র, ইয়ার মই ব্যবস্থা করব লাগি
1: র, র র অ মই প্রকৃতি তৈয়া করব লাগি
0: হ্যাঁ
1: অ তৈয়ার করব লাগি
0: এই বলি
1: টান মারি কলার তুলি লইছি
0: লইছি
1: অ
0: লই তা কি করে
1: কহু না।

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরটার যুগ থাকে থানা বাংলি বন্টি টিমুংপি স্টেট ক্যাবিনেট পেন অসমারা তো আমফান কেলাং কালানা কেরাই কম কপাতি নিপন আফান পাতুমি আসাম স্টেট চাইল্ড রাইট এক্স মাতে উসমার আফান কেরাই কম আজাকং আরন সুরিহিনি রঙ্গরে ট্রক আলং চেদন দুন্তাংলু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছে পামে ফুপেন কাপি দৌপন লোকসেবা ভবন ক্যাবিনেট কাছে টং আলং শিলা সোয়ালাম থে ডেং পনলু উসমারা তো আমফান কালানা লাপেন কেরাই কম আরন সুরিহিনীরা ক্রিপ ফল আপেন পকসু আরন সুরিহিনীরা ইংকয় কাপিচুন জগপেন ওসমারা ফান কেরাই কম আরন পিচুন পনপো চিফ মিনিষ্টার কানিংজি বাংসু আরন সি ওসমার কেরাই কম পনাহীন স্টেট আডাঙালংটা জাকং থেপি আসন কাপেমান পনাহীন আকেরা ওয়ানপো ক্যাবিনেট কাচেতং দুপন্দে দাফি বীরটা পাংডা কাতুম ফান চিংকি চিতান পন আলং ডক্টর শর্মা কানিংজি ক্যাবিনেট পেন আসাম আলং জুং জুং সেকি আসাই হামফাং কেখাং লাপেন স্টুডেন্ট মেন্টেল হেলথ কেরাই কম আরন সুরিহিনী রেঙ্করা ট্রক কাপিচুন পন আলাম ধিয়া লংটা চেদন দুনতাংলো লাসু আর রনাতিং বাং ফকেপ মাতে লান সুসি চার্লি বাংকিদু আজাদ সিকে হামফাং তা হাওয়ার কমিশনার আদুং দামসি রেজিস্ট্রেশন পনাসাই ক্লেম নাংজি লাপুসন হামফাং আতুম এসটি এসসি ওবিসি ইকনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কিসুংলর আতুম লাপেন এলজিবিটি জিকিউ প্লাস লাপেন আনিং আরলু কামাথা কিসুং মেথাং আহেমাসর আফান কাছে পাংবু কালিতে আফ্রাং ককথাত আফান কাবর ই চার্লি বাং আফান কেবেঙ্গে ফানাভি পিন পেন কাংহন লাপেন রাইকম পেট আতমনসি পাতিনি নাংপু অনলাইন পোর্টেল আজক পেন স্টেট আলং চুলাং কোপারেটিভ কমিটি রেজিস্ট্রেশন আসাই কেচক লিম পেন ডিজিটেল কে জয় কে লাপেন কাপে চাতপন আসাই আলং তা ক্যাবিনেট চদন দুন্তাং লোপু চিফ মিনিষ্টার পচাতাক পনলো ক্যাবিনেট পেন মিনি সেক্রেটারিয়েট বরাক উপত্যকা আমেন লারপনসি আসাম সেক্রেটারিয়েট বরাক উপত্যকা শিলচর আমেন কে লারপন আলং তা চদন দুনলো চিফ মিনিষ্টার কানিংজি আসাম সেক্রেটারিয়েট বরাক উপত্যকা আলং ফাই থংকেম রাহিনী আর্ডি কেদৌ লাপেন কে থেদুং আকাম আমুং পিছুন পনপো লাপেনাপারা কাচেটং আলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট গুয়াহাটী লাপেন অজিম প্রেমজি ইউনিভার্সিটি কেথিরক্লং আহং চাতাই কে কি মাফান লংলি কেরাই লাপেন কে পিপন আহিন তা চেদন দুনলো ক্যাবিনেট পেন কমলপুর বরহমপুর রঙানদী সিসিবরগাঁও সাবুয়া লাহুয়াল খুমটাই লাপেন বরখালা লা কেরোয়ান নেরকেপ আদিম আলং সাব ডিস্ট্রিক্ট কপেমান পঞ্জি আফান তা চেদন দুনলো স্টেট কাছারি আংকাং আফান কাপাং তাংপন আলং মাংপনসি কামরূপ রংসুপি হাওয়ার আলং পিনি সংসদ হাওয়ার কমিশনার আসাই হেম ইংপুপনলো আদাপরফাই কেপ আহুত রূপনগর আলং কাপিধুপন কাংপুপন আসাই আলং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি আলহী সারপুয়া মান পেন চেতং দুনলো আর্নিয়ামি মাতে সোলার সিস্টেম আজক পেন কাছারি পনলাসাই আহেম আদুন্থু আংডেং মাতে সেকেন্ড ফ্লোর আলং ডিস্ট্রিক্ট কমিশনার এডিশনেল ডিস্ট্রিক্ট কমিশনার লাপেন এসিস্টেন্ট কমিশনার আংডেং তা দুপনপু হিডিয়ালং সকাপানাহক মাতে আজাদ আকিসং পুসিতামি মাজক অস্তিত ইংনার কাচুপান লাপেন কাচিলেং আতোয়ার ইংকিরপন লংলি পুসি সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস সূর্যকান্ত কাংসাই আংডেং পেন স্টেট আতুমফান হুকুম পিপনলু লাপেনকে ইংনার কিপলুং আফান মাতে কাপাফেরি আফান পুসিতামি মি থেংটম মাতে চিরনক কাচিপারেং পন লংলি পুসি হুকুম আলং পচাতাক পনথুলু জাস্টিস জয়মাল্যা বাক্সি লাপেন জাস্টিস ভি মোহনা পেন কিসিং চিফ জাস্টিস কাংসাই আহিন পেন ইংনার কেখামখি আলং কেখাং কাপাপ্রাই আফান ইউনিয়ন সরকার আফান ডেট আদাং পিতা ইসি কালাখা কাপি দুপঞ্জি আফান তা হুকুম পিপনলো ইংনার কেপেনাং স্টেট আলং ফুরি দাম দাম লাসি মাচক স্টেট আলং তা লাহাই আজন্তু কাচেলেং আহিন কেখাং দুনলংলি ডেট মাতে তোয়ার ইংকির দুনলংলি পু আলাম রায়তা জাস্টিস সূর্যকান পিপনলো কাজিরঙ্গা ন্যাশনেল আনম্পি কে মারাতমারিং আপি কাচোপান পেন লাপেন কিজুই আকলাম আপদ সি হালাসু আংডিং আলং কাছিরি নাংডুকক লাসি লাসু আকলাম ফানকে ইকো সেন্সিটিভ জোন মাতে আংকাং পুসি ইরপনলো সরকার আহিন পেন লাসু আংকাং আফান কাপিজুং পঞ্জিপু কাচাপারাই পন আলাম থি আফান আদুঙারে বুচি আতুমকে সরকার আলাম থি আফান কুরবাং থু পাজিরপনলো বন্তা আজ হ্যাকাসং লাপেন

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে পাই পাই নিফাই ক্রিসির কেব ঠেলাং আনি কার্বিং ডেং আলং নিলি বন্তি টিমুং পি কাদো কবি ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং বন্ধুল কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাং করা সির কেব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যান্ল আদন থং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর্জিক সনাং পিনিয়া সারলাম থে কেরাক আচয় রয় উন এ মাতে লুবুব আফান কেথান কিসুং পফান সি কিপু দামালাম থে লামথে কেমান কেরাক আচয় কি আহন সি কাতে মতাংডেট আপত সি কেরাক আদিম জংহি লে রয় তামি আলং কাফ্রেক আলং রাগ থুলে জি লাসন সি কিলুদেট আফান কি জংহি লে কেথান পারে সেতা তে নিলি জি পফান সি কিপুদাম পিনিয়া সারলাম থে লাপান হেনল লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে থেমান ঠেলাঙানী আপৎসি লু নংদেং আলং আংদেং চারিবাং নিং কেহাং আসনসন আলুঞ্জির আর্জুক লংপো পিনি আংদেং চারিবাং নিং কেহাং আলুঞ্জির আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জুক সেনাং কিলুঞ্জি বাড়ি রংফারপি আলু নালাম থে নাংসেং আর্লু পিসিদু তোতাংটি বাড়ি রংফারপি কিলুনালুঞ্জির আর্জুক সেনাং

নাংলি তুমার বেংডেং কার্জনং লগে আকাশবাণী গুয়াহী মহাবাহু পেন কার্বিংডেন কে ভাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরাকি ইসিরা তবরা ফো কিলোহার্স পেন ফারু টক্সিরাং করা সির কেবল পেন মেগাহার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেনলো পুথ দাদন্থু আংডেংজারি বাংলিং কে হাং আলুঞ্জিরা লংপেন লুঞ্জির জিক সেনাং কিলুঞ্জি বুদ্ধেশ্বর ক্রু আলুনালাম থে নাংসিং ভে পেন তোতাংটি বুদ্ধেশ্বর ক্রু কিলুনা লুঞ্জির অর্জিক সেনাং

আংডেং জারি বাংডিং গেহাং আলুঞ্জি রং পেন বুধেশ্বর ক্রু কিলুন নাং সিংভি পেন নিসিংভি বালুঞ্জির আর্জুলং তাংলো মাংস আংডেং কার্জুলং বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং পেন নামপি নামদুর থেংপি থেংপ্রাং রাইকম নাংজি লাপেন পাংচু নাংজি আথেমা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং হেলু তমন কিমি কেবানাবাং থেংপি থেংপ্রাং হেলু থেং মে লাং কেবানাবাং নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দৌঞ্চি লাহেনল এরং আথেংপি চর লুটে রং কেপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকম লুটে পেনাপকি থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইতপো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পুথত আদুন্ধু আংডেংচারি বাংডিং গেহাঙালুঞ্জির অর্জুজিয়াপ্রাং এসনকে নাং সরবীরতা অর্জুয়েকসানাং বোরেঙ বীরতা আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড আলং আকিলে কেদু এসিস্টেন্ট ম্যানেজার লাপেন জুনিয়র ম্যানেজার আংহয় কাপাপ্লেং পঞ্জিয়াফান কাচুনিংরিয়ালু হাংপন টাংলো এসিস্টেন্ট ম্যানেজার আংহয় কাদু কাভি থংকেব্রা ফো আংহয় দু লাসু আংহয় আলং ইলেকট্রিক্যাল লাপেন সিভিল আরেন হি নি হিনি মেকানিক্যাল আলং ট্রক হিউম্যান রিসোর্স আলং প্লি ইনফরমেশন টেকনোলজি কেথম লাপেন ইনস্ট্রুমেন্টেশন লে হিনি দু কাচুনিংরি দুঞ্জি নিং কেহাং আতু বিই বিটেক কালিতে নিংকান কেথম কাছার লিটাং ডিপ্লোমা দুনাংজি হিউম্যান রিসোর্স আহিন আফান বাংফু আতুম এম বি এ কালিতে পিজি ডি এম আংডেং কাছার লিটাং আতুম নাংজি নংনাম চিকলোই জন পেন সেকা সুরি থংকেব্রা ট্রক সিরা ফারু কেথম পেন সেকা লাক ইসিরা সুরি ক্রেহিনী আন লাপেন গ্রেড পে লে সুরি ক্রে প্রি রাফারু হিনি লাপেন আসন সন বনাস্তা দুজি জুনিয়র ম্যানেজার আংহয় থংকেব্রাই সিদু লাসু আংহয় আলং ইলেকট্রিক্যাল ক্রেহিনী সিভিল সিরকেপ মেকানিক্যাল ট্রক ইনফরমেশন টেকনোলজি হিনি লাপেন ইনস্ট্রুমেন্টেশন লে হিনি দু বাংফুয়াতুম ইঞ্জিনিয়ারিং আন ডিপ্লোমা কে দুটাং আতুম নাংজি নংনাম চিকলুই জন আলং সেকা সুরি ইংকরেনের কেপ পেন সেকা সুরি সিরকেপ কেবরা হিনি লাপেন গ্রেড পে লে সিকা সুরি ক্রেহিনী রাফারুই সি লাপেন আসন সন বনাস্তা দুজি আঠা কেজংটাং কেদো আন আংহয় আফান্তা বাংফুয়াতুম আর্তা নিংকানিকয়রাই সি পেন থংকেব্রানের কেপ আংবং সি দোচটাংজি আংটন আলাম থে লাপেন কাচুনিংরি দুঞ্জি নিং কেহাং আতুম ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট এ পি জি সি এল ডট ও আর জি ডট আ ওয়েবসাইট আলং লাং এক তামি কাচুনিংরি আলো জুনিয়র ম্যানেজার আফান পাই পাই আচিক লো নিফাই কয়রাই সি লাপেন এসিস্টেন্ট ম্যানেজার আংহয় আফান পাই পাই নিফাই

আংদেন চারি বাংদিন কে হাঙা লঞ্জিরা লংপেন পুথত আদুন থ লঞ্জিরার জেকসনা কিলঞ্জি ভূপেন হানসে আলোনালাম থে নাং জংসি।

0: অঁ ডেকা
1: আচ্ছা,
0: এই গাড়ীত গ'লেও আজিকালি কঁকাল বিষোৱা হ'ল।
2: Yes, how can I help you?
0: তোর বাবু আছেন নাই? মিয়া সাহেব আছেন নাই?
2: Oh, you mean sick. He is there, but he will not able to meet you without a prior appointment.
0: বাপু, তোমার ইংরাজি বুঝ মই বুঝি নাপাও। মিয়া আলিমুদ্দিন জনাব শেখ পাৰ হৈ এতিয়া পিয়ৰ যোগে কথা পতা হৈছে দেখা, দেখিলে? বেছ, তোমাৰ মিয়া চাহাবক কোৱা জগন্নাথ দত্ত আহিছে, যদি সি ঘৰত থাকিও মোক দেখা নকৰে তাৰ অৱস্থা কিন্তু বেয়া হ'ব, কৈ দিয়া।
3: আহক আহক আসেন, আজি আমার কি ভাগ্য, খোদ দত্ত সাহেবের আগমন ঘটিছে আমার ঘরত। আরে বসেন, বহ ও মিয়া। সাহেব গো বহিব দিয়া নাই কি কারণত? তোমার ইংরেজি থো ফেলাইয়া তোমার ইংরেজি এখানে চলবো না। দত্ত সাহেব আমার নিজের মানুষ, উনি তো এখানেই ছিলেন ইন্সপেক্টর হিসাবে।
0: আরো আরো তোমার শেখ সাহেব
3: তিয়া। আরে ও ও ও ও হবো, যাও যাও আর নাস্তা দিবার কো ভালো করে। হ্যাঁ আহো, এই ড্রয়িং রুমত যাও। ইয়াত কি বহিব, এই বারিন্দাত কত কিসিমর মানুষ আহে।
0: হ্যাঁ বলো বলো, তাহলে বুঝতে কথা।

0: vai.
1: Bah. এটা তো রাজপুরিত কো স্যার,
2: এ আপনো গদয় আর কি।
1: বাপরে মিয়া সাহেব, সরি শেখ সাহেব, আপনি করিছে কি একেবারে? এই তো ইলাহি কারবার, এই সোফা, এই ফার্নিচার, এই কোর,
2: এ মুম্বাইর পরা অনাইছো, দামাদে পঠাই দিছে।
1: দামাদে? যে কিমান দাম পড়িল?
2: দাম দাম আপনার কোলে তো আমি আবার ইনকাম ট্যাক্স লগাই দিব। বাদ দেন বাদ দেন এসব কথা, কন আপনা গো কি খিদমত করতে পারি। ওই কি আছস, জলদি থানা স্থান বার গো।
1: আলিমুদ্দিন শেখ, এটা কামত আহিস?
2: কাম ন হলে তো নাহিবই, আমিও জানু। এই যে, এই যে আনান এখানে, এই যে থানা স্থাহি গুণ, গরিবর ঘরত আহিছে, জি অলপ পারিছো আৰু। খাপ খাপ খাপ, মিষ্টি হৈছে তো।
1: এই গরিববুড়ো ঘরলে আহিলে এনেকে পেস্তা বাদাম কিসমিস এইবোৰ দেখা পাও দেখা, নহলে আমার দরে বদনামী অফিসার বুঝাও।
2: সি সি সি সি, বদনাম হোক আপনার দুশ্মনে।
3: আরে শেখ সাহেব কোন নলয় নাকি?
2: না আমার তো রোজা চলছে।
3: ওহ সরি, পাহরছিল
1: বেরো। আলিমুদ্দিন সাহেব, ভাল লাগিল আপনার তো আগর ব্যবসায় চলি আছে।
2: আগর মানে?
1: আগর কাঠর ব্যবসায়, মানে আগতে কি ব্যবসায় করেছিল সেটা মানে জানো?
2: ও চলাই আছো, কোনো মতে চলিছে আর, কিনবর ভাবে মাল নাই, বেচিব গেলে দাম নাপায়, চাহিদা নাই।
1: আগর কাঠবর ব্রহ্মদেশের প্রায় নাহে জানো, মানে চুরি চামারি করে।
2: হ চুরিও হবো পারে, নকবও পারে, আমি তো লাইসেন্স থাকা মহলদারের পরা কাঠ খরিদ করি। হ্যাঁ মহলদারে কোর পরা কাঠ আনে, আমার খবর করার দরকারটা কি? কাঠ দিছে, রসিদ দিছে, বাস।
1: তার মানে আগর কাঠর কারবারের অবস্থা
2: একদম ডাউন, একদম ডাউন, এই কারবার বন্ধ হইয়া গেল বলিয়া।
1: সেয়ে আপনাদের ব্রহ্মদেশের পরা হেরোইন আর মরফিন অনুমত লাগছে নয়?
2: কি কইলেন?
1: মানে ব্রহ্মদেশের পরা হেরোইন আর মরফিন অনুমত লাগছে নয়?
2: দেখেন দত্ত সাহেব, আপনি মোর মেহমান, মেহমানরে খারাপ কথা কব না পায়, কিন্তু আপনি মোক বড় দুঃখ দিলেন, বড় দুঃখ দিলেন। 30 বছর আপনার লগে মোর জান পয়সান, ঠিক আছে ঠিক আছে, মোর বিজনেস সিধা নহয়। আপনি আপনি একটা কথা জানবেন, আজ তক মই মানুহক জানত মরা নাই, জেলতো যোয়া নাই। হ্যাঁ হ্যাঁ, আগর কাঠ বর্মার সোরাং কাঠ, এটি কি হয়েছে? আমার নানা আছিল নাও এর মাঝি, বাপজান মাঝি গো খানা পাকাইতো, হেসে হোটেল দিছিল নাও এর উপর, ডাল ভাত তিনি আনা, চারি আনার খানা খালে লগে মাছ এক বাটি, আর ছয় আনা দিলে মুরগির গোস্ত। মুরগি খাওয়া গাহক মই জীবনত কিন্তু দেখা নাই। আজ আল্লাহ তাল্লার মসজিদ সকল হয়েছে, আকৌ তেও মর্জি হলে সব ফুটুস হয়ে যাব। তবে অখন কিন্তু এক শিকি দিয়া ভাত মাছ না পাব।
1: আপনি খং করছে কেউ, আপনার আল্লাহ নিউ বলিল ইমান সহজে আপনার বস্তু এটা নিব নোয়ারে। আলিমুদ্দিন সাহেব,
2: কন
1: বোম্বে থেন বহুত ঘর বাড়ি কিনিছে, সা সম্পত্তি করেছে হওয়া নাকি?
2: বোম্বাই মিছা সব ঝুট, দোকান তো আগতেই দিছু, কত বছর হয়ে গেল।
1: কোম্পানির শেয়ার কিনিছে না নাই
2: তো সাহেব? আপনি তো ইনকাম ট্যাক্স অফিসারের দরে সওয়াল করতেছেন দেখি, মতলবটা কি?
1: সোনার কারবার তো টাকা আছে, হেরোইনত লগা নাই তো টাকা।
2: আবার একটা কথাই কয় দত্ত সাহেব, অধর্মের কাম আমি নকরো, কিন্তু
1: কালকুটত টাকা লগাইছেন কি? কালকুটত টাকা লগাইছে নাকি?
2: কালকুট হেই হবে কি জিনিস? ও ও যে বাচ্চা গুলান মানু মারি আছে, তার নাম না?
1: না জানে, যেটা না জানে থাকাই ভালো।
2: আচ্ছা থা,
1: আমি উঠ
2: উঠবে
1: ভালো আছে, ধর্মত আছে জানি, ভাল পালো দেই শেখ সাহেব।
2: হ্যাঁ সদুয়া,
1: আগর কারবার যেটা বন্ধ, এই বিরাট ঘর, ইমান ডাঙর পরিয়াল, এগুলো খরচ কেনেকে মিলে?
2: চলি যাব দত্ত সাহেব, আল্লাহ তাল্লাই চলাই নিব, আইব মাঝে মাঝে, আমি তো যাব নোয়ারো, গলে আবার আপনার বদনাম হইব, আমরা তো বদনামী মানুষ বুঝলেন না। হ্যাঁ আইবেন কিন্তু আদা।
1: হ্যাঁ
3: শেখ সাহেব
2: আহিব আহিব আকৌ আহিব, আজি তো ভাল করে খিদমত করতে পারলাম না, দুইটা ভালো বেয়া খাওয়াবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আইবেন আইবেন কিন্তু।

0: ডাক্তার, বড় ধূর্ত মানুষ আমি একদিন শেখ।
1: ধূর্ত নহয়, বিচক্ষণ বলে কক। নহলে অসমৰ এক অখ্যাত পমুয়া গাঁৱত চুরি করা গরু ছাগলী কিনা ব্যবসায় আরম্ভ করে আজি 30-40 বছরের ভিতর কোটি কোটি ব্যবসায়ী। এজন লরা বোম্বেত, এজন দুবাইত, জোঁয়েক রিয়াদত, ভাইক পাকিস্তানত।
0: পাকিস্তান
1: ই অবশ্যই এটা কোনো সম্বন্ধ নাই বলে কয়, কিন্তু তার লগত দুবাইত দেখা হয়, সেটা আমার খবর আহি আছে।
0: স্যার, ইয়াক ধরাই দেব নয় নাকি?
1: কি বলি, পাকিস্তানত থাকা বলি সেটা একো অপরাধ নয়। তাক তাক ময়ে যে এবার এরেস্ট করাইছিল, তো খালাস পালে সাক্ষী রবা। তারপিছত সি কোনো ধরিব পরা অপরাধ করা নাই। মই বরঞ্চ
0: গাড়ি রাখা,
1: কি হল গাড়ি রাখা,
0: ড্রাইভার গাড়ি রাখা,
1: কি হল?
0: স্যার স্যার, এক মিনিট স্যার, মই আহিছো স্যার।